0: बाटरी लिएर सुनाइरहेछौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार। त्यसपछि यस केन्द्रको प्रादेशिक समाचार यहाँहरूले सुन्न सक्नुहुनेछ।
1: आकाशवाणी खबर पढ्छि ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থা এলপিএমএস এর সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ শুরু হতে চলেছে আন্তর্জাতিক ব্রিকস কৃষি সম্মেলন। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার কথা ঘোষণা করেছে। হরমুজ প্রণালীর দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজের 24 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় ইস্পাত মন্ত্রক একটি তদন্ত কমিটি গঠন করেছে। আরসি বিস্তারিত খবরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা এলপিএমএস এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবেই এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য, যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালনার ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। গর্ভবতী মহিলাদের এই প্রকল্পের অধীনে 9টি নিশ্চিত পরিষেবা গ্রহণ করার জন্য উৎসাহিত করা হবে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি সংস্থা বা কর্মী আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এখন থেকে আর রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মী বা সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতি আর লাগবে না। এমনকি এই কেন্দ্রীয় সংস্থা কোনো অপরাধের সঙ্গে যদি বেসরকারি ব্যক্তি বা সংস্থা যুক্ত থাকে তার বিরুদ্ধেও তদন্ত করতে পারবে। তবে রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থা, আধিকারিক বা কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইন 1946-এর 6 নম্বর ধারা অনুযায়ী এই সম্মতি দেওয়া হল। তৃণমূল কংগ্রেসের অন্তত 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন। এদের মধ্যে মুখ্য সচেতক পদে থাকা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদের স্বাক্ষরিত চিঠি গতকাল অধ্যক্ষের কাছে জমা পড়ে। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে এক বৈঠকে বসেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। ওই বৈঠকে ছিলেন রাজ্যসভার পদত্যাগী সাংসদ সুখেন্দু শেখর রায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগ দেন বলে জানা গেছে। অধ্যক্ষকে চিঠি দেওয়ার পর সন্ধ্যায় আবারও দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে মিলিত হন বিরোধী ব্লকের সাংসদরা। সেখানেও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের আলাদা কোনো ব্লকের ধারণা নেই। সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করলেও তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতাই বাকি সাংসদরা এনডিএতে যাওয়ার আগে কেন সাংসদ পদে ইস্তফা দিলেন না সেই প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, মমতা ব্যানার্জি লোক চিনতে ভুল করেছিলেন। যারা মমতার নামে জিতে এখন তার বিরোধিতা করছেন তাদের তিনি সমালোচনা করেন। তবে কর্মীরা মমতা ব্যানার্জির পাশেই রয়েছেন বলেও কুনার।

0: দাবি।
1: বিধায়ক হোক বা সাংসদ, আপনি নির্দল জেতেননি, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং মমতাদিকে প্রচারে ব্যবহার করে জিতেছেন, এবং যারা কর্মী আপনার ভোট করেছেন তারা তৃণমূলের কর্মী, ফলে আপনি আজ অন্য দলের হাতে দোল খাওয়ার আগে দয়া করে একটি কর্মী সভা ডাকুন নিজের এলাকায়, মানুষের মতামত নিন, কর্মীদের মতামত নিন, আপনি একা কেউ নন, মমতাদির লোকচেনাটা খুব দরকার ছিল।
0: বিজেপি এই ঘটনায় কোনো রকমভাবেই দায়ী নয় বলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনা প্রত্যাশিতই ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে তার উত্তরাধিকারীকে নিয়ে একলা চলনীতিতে চলবেন, অন্যদিকে থাকবে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধ গোষ্ঠী আগামী দিনে প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করবে।
2: এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়, আর পশ্চিমবঙ্গের মানুষ এতে একেবারেই কোনো আশ্চর্যান্বিত হচ্ছেন না। মানুষের কাছে এটা প্রত্যাশিত ছিল, যদিও মানুষ এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে খুব একটা বেশি কোনো আলোচনায় যেতে চায় না, চর্চায় যেতে চায় না, এইসব জিনিস খুব একটা বেশি দেখতেও চাইছে না মানুষ। প্রাক্তন হয়ে গেছেন তিনি, তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন, একলা চলবেন নীতিতে, বাকি সবাই আলাদা, অদ্ভুত পরিস্থিতি।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেওয়া ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয়ও ছিল আলোচ্যসূচিতে। অর্থমন্ত্রী পরে জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা, সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা ও পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। এদিকে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান। বর্তমানে চালু এই 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের জন্য চলতি মাসে রাজ্যকে ওই 700 কোটি টাকা দেওয়া হবে। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বিকশিত ভারত গ্রামীণ রোজগার ভিভিজি রামজি প্রকল্প। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায়ের জন্য 300 কোটি এবং চতুর্থ পর্যায়ের জন্য 463 কোটি 88 লক্ষ টাকাও রাজ্যকে গতকাল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে গ্রামোন্নয়ন খাতে 1700 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কথা জানান।
3: বহুত ফ্রুটফুল মিটিং হুয়া, মে আভারি হুম, উনোনে হাম লোগকো স্যাংশন লেটার দিয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মে দো ফেজ মে 1000 কোটি কে আসপাস। ইস মাইনে লাস্ট ডেট হ্যায় হামারা মনরেগা কা, উসকা বাদ নয়া স্কিম আ রহা হ্যায় গ্রামীণ রোজগার ক্ষেত্র মে, উসকে উপর ভি ইস মাইনে মে কাম করনে কে লিয়ে 700 কোটি সে জ্যাদা উনোনে আজ স্যাংশন লেটার দিয়া, ও রুপিয়া ট্রান্সফার ভি হয়ে যায়গা আর কাম ভি হোগা।
0: অন্যদিকে কৃষিমন্ত্রী বলেছেন, গত কয়েক বছরে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কেন্দ্রের বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাননি পশ্চিমবঙ্গের মানুষ।
4: তৎকাল জিতনে মেইন ডেজ কি জরুরত থি, রাশি কি জরুরত থি, বো স্বীকৃত কিয়ে গে হ্যাঁ, সড়কে ওহা ঠিক সে বনে, বাকি বিকাশ কে কাম, খেতি কে বারে মে হাম লোগো কা তয় হুয়া হ্যায় কি এক রোড ম্যাপ পশ্চিম বঙ্গাল কা সাইন্টিফিক রোড ম্যাপ বনায়েঙ্গে, অপার সম্ভাবনা হ্যায় সস্য শ্যামলাম ধরতি ওহাঁ কি, সচমুচ মে হর্টিকালচার হো, অনাজ বাকি খেতি হো, ফ্লাওয়ার্স হো, উনকে লিয়ে আদর্শ জমিন হ্যায়, তো এক রোড ম্যাপ ভি পশ্চিম বঙ্গাল মে হাম বনানে ওয়ালে।
0: মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হতে চলেছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার কথা ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমেই ঘোষণা করেন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে। তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলেছে, তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ পুরোপুরি বলবৎ থাকবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের প্রতিরক্ষা বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রেখেছে, তবে তেহরান পুনরায় হামলা শুরু করলে ইসরায়েলও তার যোগ্য জবাব দেবে। ওমানের মাস্কাটে ভারতীয় দূতাবাস জানিয়েছে হরমুজ প্রণালীর দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত

0: दुई पक्षबीच अस्थिरता कायमै छ। इजरायलले बेरुतमा हेजबुल्लाहको लक्ष्यलाई लक्षित गरेपछि दुवै देशबीच तनाव शुरू भयो। जवाफमा इरानले उत्तरी इजरायलतर्फ ब्लास्टिङ क्षेत्र प्रायर गर्यो। इजरायलले इरानसँग सम्बन्धित लक्ष्यलाई प्रहार गरेर जवाब दियो, जसपछि दुवै पक्षले तनाव कम गर्ने संकेत गरे। मणिपुरमा राज्यका पहाड़ी जिल्लाहरूमा स्वास्थ्य सेवा पहुँचलाई सुदृढ़ पार्ने सरकारको प्रतिबद्धताको एउटा भागको रूपमा प्रधानमन्त्री जनजाति आदिवासी न्याय महाअभियान अन्तर्गत 13 मोबाइल मेडिकल युनिटहरू एमएमयूएस आजदेखि शुरू आरम्भ भयो। इम्फालको लामफेली स्थित स्वास्थ्य सेवा निर्देशालयमा आयोजित एउटा समारोहमा मुख्यमन्त्री युमनम खेमचन्द सिंहको बाहुलीबाट उक्त कार्यक्रम शुभारम्भ भएको छ। एमएमयूएसले सामान्य ओपीडी परामर्श, आधारभूत निदान, आवश्यक औषधिहरूको वितरण, मातृ तथा बाल स्वास्थ्य सेवा, मधुमेह, उच्च रक्तचाप आदि जस्ता रोगहरूको जानकारीमूलक कार्यक्रम तथा अन्य सेवाहरू प्रदान गर्नेछन्। अन्तर्राष्ट्रिय क्रिकेट परिषद आईसीसीले इंग्ल्याण्ड र वेल्समा आयोजना हुने आगामी महिला टी20 विश्वकपका लागि कमेन्टेटर्सहरूको सूची जारी गरिरहेको छ। यस वर्ष कमेन्टेटर टोलीमा पूर्व भारतीय कप्तान मिताली राज, अञ्जुम चोपड़ा र वेदा कृष्णमूर्ति लगायत धेरै दिग्गज महिला खेलाड़ीहरू समावेश छन्। दिनेश कार्तिक र जतिन सप्रु पनि कमेन्टेटर प्यानलको हिस्सा हुनेछन्। महिला टी20 विश्वकपको 10 संस्करण शुक्रबारबाट शुरू हुँदैछ। उद्घाटन खेल आयोजक इंग्ल्याण्ड र श्रीलंका बीच बर्मिंघमको एजबास्टनमा खेलिनेछ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। पाकिस्तानबाट निरन्तर नक्कली समाचार र भिडियोहरू प्राप्त गरिरहेको विदेश मन्त्रालयका प्रवक्ता रणधीर जसवालले दिनुभयो जानकारी। रक्षा मन्त्री राजनाथ सिंहद्वारा उत्तर प्रदेशको सीतापुरमा रक्षा भूमिमा पहिलो ठूलो स्तरको सौर्य ऊर्जा परियोजना अनुमोदित।
1: পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আসছে বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই দমনপীড়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নতুন দিল্লির নজর রাখছে পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানান।
2: A pattern of fake news and videos emanating from Pakistan. It is a desperate attempt by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. There are several reports of police brutality in Pakistan-occupied Kashmir, in which several people have been killed. There are several more who have been injured. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and its abuses.
1: আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদ বিক্ষোভকারীরা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হয়। যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্ছিদ্রভাবে চলছে সবকিছু বন্ধ। ভিমবার ও কোটির মতো শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজ

0: সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থাপনার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণকে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদেরও সরিয়ে দিয়েছে।
1: कि लैंड पोर्ट का तेजी से विकास होने के बाद
2: आफ्टर द रैपिड डेवलपमेंट ऑफ द लैंड पोर्ट नॉट ओनली हैज ट्रेड इंक्रीज्ड बट सिक्योरिटी हैज आल्सो बीन इंश्योर्ड इट हैज हेल्प ट्रांसफॉर्म इलीगल
0: जोजिला टनल सड़क প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ আজ সফলভাবে শেষ হয়েছে। এর ফলে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি লাদাখের মিনিমার্গে জোজিলা টানেলের পূর্ব প্রবেশদ্বারের কাছে একটি রিমোট বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে এই সুড়ঙ্গের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও উপস্থিত ছিলেন। শ্রী গড়করি বলেন, এই সুড়ঙ্গটি শ্রীনগর ও লের মধ্যে পরিবহন, পর্যটন এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,578 ফুট উচ্চতায় নির্মিত জোজিলা টানেলটির কাজ পুরো শেষ হলে এটি হবে এশিয়ার দীর্ঘতম সড়ক টানেল। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VBG জি রামজিকে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিভি জিরামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
3: किसी भी राज्य का मैं एक बताना चाहता हूँ, ये आशंकाएं कई बार लोग व्यक्त करते थे, इसका कम हो जाएगा, उसका कम हो जाएगा, किसी का कम नहीं हुआ है। ये जो हमने दिया है 60% ही, पिछले साल मनरेगा का जो एलोकेशन था लगभग उतना तो 60% ही दिया है, मतलब 40% ये बढ़ेगा पिछले साल से, तो किसी राज्य को कमी का तो कोई सवाल ही पैदा नहीं होता।
0: চা শ্রমিকদের কল্যাণে পশ্চিমবঙ্গে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে 2 রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,000 কোটি টাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। ওই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর আগামীকাল থেকে 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারাস্তা টকসে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সদর দফতরে যান। আগামী 21 তারিখে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা NEET আবারও নেওয়া হবে। এই পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি। NTA সদর দফতরের বাইরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরবর্তী সমস্ত ধাপে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে পরীক্ষার সামগ্রীগুলো সময়মতো পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানো নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বত

0: ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বিইএসএস সহ 250 মেগাওয়াট সৌর বিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। গর্ভবতী মহিলা ও তাদের পরিবারকে বিনামূল্যে এই পরিষেবা গ্রহণে উৎসাহিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সচেতনতামূলক এবং প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থায় প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত 1 দশকে লক্ষ লক্ষ গর্ভবতী মহিলাকে সময়মতো স্বাস্থ্য পরিষেবা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং উন্নত মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার মাধ্যমে এই উদ্যোগ এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1,00,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দিয়েছেন। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 37,000 হয়েছে, আহত 200-এরও বেশি। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ ও যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: समाचारको प्रसारणपछि आकाशवाणीको खरसाङ केन्द्रमा श्रोतालाई पुनः स्वागत जनाउँदै अब स्वीकार्नुहोस् यो भुटानी गीत।